সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর, আজি আহার মাহর 5 তারিখ, 2026 খ্রিস্টাব্দর আজি 20 জুন। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর ষষ্ঠী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:34:30, আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:13:43।

সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ

0: উনাশী বছর আকাশবাণী গুৱাহাটী
1: এক জুলাইত প্রতিষ্ঠার উনাশী বছর প্রবেশ করব উত্তর পূর্বাঞ্চলের প্রথম অনাতাঁর কেন্দ্র আকাশবাণী গুৱাহাটীয়ে।
2: বহুজনের হিত আর সুখর অর্থে অব্যাহত এই অনিরুদ্ধ যাত্রাক উদযাপন করার মানসে আপনার আমার সাদর আমন্ত্রণ।
1: এক জুলাইর সন্ধ্যা 6:30 গুৱাহাটীর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত আকাশবাণী গুৱাহাটীর প্রতিষ্ঠা দিবসের বিশেষ আয়োজন
2: উপজা দিনের সুবাস।
0: পরিবেশিত হব নন্দিতা শর্মার কণ্ঠত লঘু শাস্ত্রীয় সঙ্গীত,
1: সুভেশ বসুর হাওয়াইন গিটারত লঘু সঙ্গীতর সুর,
2: আর কণ্ঠশিল্পী মঞ্জুষ্কা মহন্ত গোস্বামীর সহ আলাপ আর

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: মিডিয়াম ওয়েভর 411.5 মিটারত 729 কিলোহার্জত আর FM বেন্ডর 101.6 মেগাহার্জত এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া নিবেদন কৰিছো হিন্দী চলচ্চিত্ৰৰ গীত। অনুষ্ঠানৰ আৰম্ভণিতে শুনাবলৈ লৈছো য়মলা পাগলা দিবানা ছবিৰ এটি গীত, উমৰ নদীম আৰু শ্ৰেয়া ঘোষালৰ কণ্ঠত।

মরম মন প্রজাপতি আদি ছবির বিশিষ্ট ভূমিকাত দর্শকর প্রাণ পরহা অভিনয় করে। শিল্পীর স্মৃতিকথাত নিজেই কোয়া মতে তেও জড়িত থাকা ফিল্মসমূহর নক্ষত্রাবলী মনলে আহিলে হিংসা দেশ ঈর্ষা অসূয়াবিহীন রোহিণী নক্ষত্রর দরে প্রকৃত শিল্পীজনাক সুঁড়ি আকাশলৈ অকলে নীরবে চাই জীবনের বিয়লি পরত প্রায় গুনগুনাইছিল মনোমতির বাবে গোয়া এই গীতটি।

অনুষ্ঠানত এইবাৰ আগবঢ়াইছোঁ বিশাল দাদলানী আৰু শিল্পা রাওর কণ্ঠরেটি গীত ছবি অঞ্জনা অঞ্জানী।

এইবিলাক পরিবেশত ডাঙর হই যুদ্ধ আহিছে ইফালে আমার স্বাধীনতা আন্দোলন আহিছে তার মাজতে পড়ি মার্চ

তারপর অতীতর আমার গান লিখক গীতিকার সকলের কথা অল্প পড়া চলার চেষ্টা করল। করার পিছন দেখিল অতি সুন্দর গান এটা লিখেছে লক্ষ্মীনাথ বেজবরুয়াদেবে। সুর দিব লাগে, ভয়ও লাগিছে সুর দিবলে, তথাপি আমি এটি সুর দিছিলাম।

আপনালোক ওলাই হোক, এই স্যার স্যার পিছলে যাব, স্যার পিছলে যাব, আপনালোক ওলাই হোকচোন, ওলাই হোক। শ্রীকান্ত স্যার, শ্রীকান্ত স্যারের গাত গুলি লাগিছে।

সাপরির কুমলিয়া কুহি কুহি পাত, সাপরির কুমলিয়া কুহি কুহি পাত, বন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিত ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুরত আজি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে 68 সংখ্যক জন্মদিন উদযাপন করব। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর গৃহমন্ত্রীয়ে জনসাধারণ শুভেচ্ছা জ্ঞাপন করেছে। চলিত বর্ষর আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস কাইলৈ উদযাপন করা হব। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক এগারী শক্তিশালী আর সক্রিয় নেতা বলে অভিহিত করেছে। আর ভারত আর আফগানিস্তানের মাজের এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট শৃঙ্খলার তৃতীয় তথা অন্তিম খেলত আফগানিস্তানে টসত জিকি ভারতক বলিংর আহ্বান জানাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুরত উপস্থিত হয়। ওড়িশার রাজ্যপাল ড হরিবাবু কম্ভম্পতি আর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিয়ে প্রধানমন্ত্রীগীক আদরণি জানায়। ইয়ার পূর্বে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু 68 সংখ্যক জন্মদিন প্রধানমন্ত্রীগীর উপস্থিতিত উদযাপন করার উদ্দেশ্যে পাহাড়পুরত উপস্থিত হয়। দুইগী নেতাই পবিত্র চাংথালি জহেরা আর হোজহেরা গ্রোভসত উপস্থিত হয়ে পূজা অর্চনা আগবার কথা। তদুপরি দক্ষতা বিকাশ আর শিক্ষার জড়িয়ে জনজাতীয় সম্প্রদায় সমূহ সবল করে তোলার উদ্দেশ্যে সরকারের পদক্ষেপ সমূহের উপর আলোকপাত করার পাহাড়পুর বিদ্যালয় আর দক্ষতা বিকাশ কেন্দ্রও পরিদর্শন করব। বিয়লির ভাগলৈ রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীগীয়ে ওড়িশা সরকারের দুবছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে রায়রংপুরত আয়োজিত এখন বৃহৎ জনসভাত অংশগ্রহণ করব। এই সভাত শক্তি, আন্তঃগাঁথনি, স্বাস্থ্য, শিক্ষা আর জলসিঞ্চনকে ধরে বিভিন্ন খণ্ডত প্রায় 47,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মুক্তি হওয়ার কিছু সংখ্যক প্রকল্পর আধারশিলাও স্থাপন করা হব। দুইগী নেতাই সভাত সমবেত লোকসলক উদ্দেশ্যে ভাষণ দিব। গৃহমন্ত্রী অমিত শাহে আজি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। সামাজিক মাধ্যমের জড়িয়ে দিয়া একটা বার্তাত শ্রীশাহে কয় যে কার্যকালত শ্রীমতী মুর্মুয়ে মহিলার মর্যাদা, জনকল্যাণ আর দেশ সেবার ক্ষেত্র সফলতার বহু নজির স্থাপন করেছে। কয় যে সংগ্রাম, নিষ্ঠা আর দেশপ্রেমে ভরা রাষ্ট্রপতিগীর জীবনে মহিলার যুবসাম তথা প্রতিগী নাগরিককে উদ্বুদ্ধ করেছে। শ্রীশাহে রাষ্ট্রপতিগীর সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে আজি পশ্চিমবঙ্গের জনসাধারণ শুভেচ্ছা জ্ঞাপন করেছে। সামাজিক মাধ্যমের জড়িয়ে দিয়া একটা বার্তাত এই দিনটুক রাজ্যখনের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে অভিহিত করে কয় যে ইয়ার জড়িয়ে পশ্চিমবঙ্গক ভারতের অভিন্ন অঙ্গ হিসাবে পরিগণিত করে রখার রাজ্যখনের অভিলাষ আর সংকল্প প্রতিফলিত হয়েছে। দেশের প্রগতি আর পরিস্থিতি গড় দি তোলাত পশ্চিমবঙ্গের ভূমিকার উপর আলোকপাত করে রাষ্ট্রপতিগীয়ে সামাজিক সংস্কার, আধ্যাত্মিকতা, বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান, চলচ্চিত্র, সংগীত, কলা তথা সাহিত্যর প্রতি রাজ্যখনের বিশিষ্ট অবদানক স্বীকার করে। কয় যে চলিত বর্ষত ড শ্যামাপ্রসাদ মুখার্জির 125 বছরীয়া জয়ন্তী উদযাপিত হয়েছে। ড মুখার্জির অতুলনীয় অবদান দেশে চিরকাল সুঁড়ব বলেও উল্লেখ করে। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনেও আজি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যখনের জনসাধারণ শুভেচ্ছা জ্ঞাপন করেছে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত উপরাষ্ট্রপতিগীয়ে কয় যে 1947 চনের আজির দিন লওয়া একটা ঐতিহাসিক সিদ্ধান্তই দেশের অভিন্ন অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্যখনের জন্ম দিছিল। দেশের সভ্যতা আর জাতীয় জীবনত পশ্চিমবঙ্গের বিশেষ স্থান আছে বলেও উল্লেখ করে। উপরাষ্ট্রপতিগীয়ে কয় যে স্বাধীনতা সংগ্রাম, শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, সংগীত, চলচ্চিত্র তথা জনজীবনলৈ রাজ্যখনের বরঙণিয়ে দেশের দৃষ্টিভঙ্গী গড়ি তোলাত অরিহণা যোগাইছে। গৃহমন্ত্রী অমিত শাহেও পশ্চিমবঙ্গের জনসাধারণলৈ শুভেচ্ছা জানাইছে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত শ্রীশাহে রাষ্ট্র নির্মাণত রাজ্যখনে ঐতিহাসিক ভূমিকা গ্রহণ করা বলে উল্লেখ করে কয় যে ভক্তি আন্দোলনের পর আরম্ভ করে মুক্তিযুদ্ধলৈ তথা বঙ্গীয় নবজাগরণলৈ পশ্চিমবঙ্গের ঐতিহ্য বিয়পি আছে। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু তথা শ্যামাপ্রসাদ মুখার্জির দরে ব্যক্তিয়ে এই ভূমিত জন্মগ্রহণ করা বলেও শ্রীশাহে উল্লেখ করে। একটা বিশেষ মিম সন্দর্ভত প্রতিবাদ সাব্যস্ত করবলে বেইজিংয়ে চীনত থাকা ভারতীয় রাষ্ট্রদূতক তলব করা বলে সামাজিক মাধ্যমত প্রচারিত একটা বাতরির সত্যতা বৈদেশিক পরিক্রমা মন্ত্রালয়ের সত্য নিরূপণকারী গোটে নস্যাত করেছে। গোটটোয়ে সামাজিক মাধ্যমত প্রচারিত ভুয়া আর ভিত্তিহীন বার্তাসমূহ সন্দর্ভত সজাগ হয়ে থাকবলে জনসাধারণক আহ্বান জানায়। আপনাদের বাতরি শুনেছে আকাশবাণীর পৰা।

0: माननीय प्रधानमंत्री जी का स्वागत कर रहे हैं इस समय, और
1: प्रधानमंत्री जी के साथ अभिनंदन करने के लिए माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी,
0: माननीय प्रधानमंत्री जी का स्वागत करने के लिए मुख्यमंत्री माननीय श्री शुभेंदु अधिकारी जी,
1: और सम्मान का प्रतीक है पहले बाबा तारकनाथ जी की प्रतिकृति।
0: जी हाँ, बाबा तारकनाथ जी की प्रतिकृति, उनको भेंट करते हुए, और बंगाल में माँ दुर्गा का शैली में बहुत महत्व है और माँ दुर्गा की पूजा की जाती है, और माननीय प्रधानमंत्री महोदय को भेंट देते हुए
1: के आइकॉनिक मिठाई रसगुल्ला यानी रसगुल्ला,
0: और वह बंगाल का जो रसगुल्ला है वो तो पूरे भारत में नहीं पूरे विश्व में प्रसिद्ध है, उसको भेंट दे रहे हैं माननीय प्रधानमंत्री जी को।
1: जल भरा संदेश यानी संदेश के अंदर रस से भरा हुआ एक अनमोल मिठाई।
2: Siddharth, you should remember that this is not just a culmination of religion, it's not just a culmination of tradition, of legacy, of heritage, of sweetness, of all the things that now people are expecting from the government. The sweetness of those dreams and aspirations that the people have from the Honorable Prime Minister.
0: और वैभव उसकी मिठास यहाँ जो जन समुदाय है उसमें दिख रहा है, और माननीय प्रधानमंत्री जी लोगों को संबोधित, और इस समय मुख्यमंत्री महोदय जो है वो संबोधित करने के लिए आए हैं।
3: वंदे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लौह प्रणाम। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लौह प्रणाम। भारत केसरी, लह प्रणाम। स्वामी प्रणवानंद, लह प्रणाम। सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथ्वीर सबसे जनप्रिय नेता, जिनी 140 कोटि भारतवासीर হৃদয়ের অন্তরের আত্মীয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন, উনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি প্রণাম, শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল, আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় আর এন রবিজি এবং জনতা জনার্দন। আজকের এই ঐতিহাসিক দিনে, এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন, তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রী জি, উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোকভবনে থাকবেন, আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল, 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই, আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ

0: সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ

0: এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
1: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
2: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
3: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝলক। সময় খুব কম, তার মধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্র সঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করনে কে লিয়ে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বিরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বাঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

মুহূর্তে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মে।

0: বিভিন্ন ধরনের পরীক্ষা তেওঁলোকৰ সন্মুখত থাকে, তেওঁলোকে একটা চাপ অনুভব করে। গতিকে
1: চাপ মানে এটা কথাটো হৈছে কি, আপুনি যদি কোনোবা এটা ক্ষেত্রত আগবাড়ি যায় তার কারণে যদি সঁচাকে কব যাও মানসিক চাপৰ দরকার থাকে, দরকার থাকে। কিন্তু আপুনি সেই মানসিক চাপটুক আপুনি কোন দিশে কেনেকে ইউটিলাইজ করে বা কেনেকে আপুনি সেই চাপখিনিক আপুনি কেনেকে ব্যবহার করে সেইটো প্রধানত তাতে কথাটো আপোনাৰ ডিপেন্ড করে। এতিয়া আপোনাৰ মানসিক যদি আপোনাৰ সেইখিনি চাপ যদি আপুনি নাথাকে তেতিয়াহলে আপুনি কি জানি কাম করাই বন্ধ করে দিব। আপোনাৰ যদি সেইখিনি চাপৰ মিনিমাম মানসিক চাপখিনি আপোনাৰ দরকার থাকে, সেইখিনি থাকিলেহে আপুনি কামটো কৰিব পাৰিব। এতিয়া সেই মানসিক চাপখিনিক আপুনি কন্ট্ৰল কেনে কৰিব পাৰে, ধৰক আপুনি কথাটো আপুনি রিজাল্টক বাদ দি আপনার প্রসেসট যদি আপনি বেশি মনোযোগ দিয়ে তেতিয়া আপনার ক্ষেত্রে বেশি বেটার হব। আপনি যদি রিজাল্টত বেশি মনোযোগ দিয়ে রিজাল্ট কি হব, ফেইল হম পাস হম, সেইটো করলে আপনার যুক্ত আপনার প্রসেস আছে, যুক্ত আপনার প্রিপারেশন আছে, সেইখিনি অলপমান পিছ পড়ি যায়। আপনি যদি রিজাল্টত বেশি মনোযোগ দিয়ে থাকে তেতিয়া আপনার হব পারে কি, আপনার যুক্ত আজিকালি হয় বহুত স্টুডেন্টসর হয় মেন্টাল এনজাইটি যুক্ত হয়, তেতিয়া আপনার সেই এনজাইটি হব পারে। গতিকে মূল পরামর্শটা দিম কি, সকলবর ছাত্র ছাত্রী মানে আপনার রিজাল্টতকে বেশি আপনার প্রসেসট গুরুত্ব দিয়ক, বলে যে আমি এখিনিতে পড়িম কেনেকে, এখিনি কেনেকে করিম, এখিনি কিমান টাইমের ভিতর এখিনি কাম খতম করিম, ধরক পড়াখিনি কিমান টাইমের ভিতর খতম করিম, প্র্যাকটিস টাইমটো আমি কিমান মাহত আমি করিম, কথাখিনি সেইখিনি বস্তু বা কিছু মানে পিওয়াই কিউ সলভ করব, মানে আপনার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন পেপার সেবর সলভ করব, সেইটো করার কারণে আমি কিমান মাহ এলোকেট করিম, আমি কিমান মাহ হাতত রাখিম, হেনেকুয়া ধরনের ক্ষেত্রত যদি ছাত্র ছাত্রীবরে বেশি মনোযোগ দিয়ে তেতিয়া আই থিঙ্ক আপোনাৰ মানসিক চাপটো আপুনি সঠিক দিশত প্ৰয়োগ কৰা যেন মোৰ ভাৱ হ'ব।
0: নিশ্চয় খুব সুন্দর কথাই কৈছে, আসলে মানসিক চাপটোৱে তেওঁলোকক আগবাঢ়ি যাবলৈ এটা মানে
1: প্রেরণা যদি মানসিক চাপ আপোনাৰ নাথাকে, আপুনি যদি মানসিক চাপ নাথাকে আপুনি আপোনাৰ কাম কৰাৰ মোটিভেশন
0: কিবা এটা কৰাৰ হেঁচা এটা থাকিবই লাগিব,
1: হেঁচা এটা থাকিবই লাগিব কাম কৰিবলৈ।
0: মই আকৌ এআইৰ কথাটোলৈ আহিছোঁ, আৰ্টিফিচিয়েল ইন্টেলিজেন্স আৰু ৰবটিক্স আৰু আধুনিক প্ৰযুক্তিৰ ক্ষেত্ৰত বিজ্ঞানৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে কি সুযোগ আছে?
1: চাওক, এতিয়া যিকোনো ষ্টুডেণ্টছে বিজ্ঞানে হওক বা কলা শাখাৰ ষ্টুডেণ্টছে হওক বা আপোনার বাণিজ্যিক শাখার বা আপনার কমার্সর স্টুডেন্টসে হোক, সবে আজিকালির সময়ত এআই পিনে আপনি এটা সময় ধাবমান হবই লাগিব
0: লাগিব লাগিব।
1: এআই এটা মানে এআই তো লাস্টত গিয়ে এআই তো লাস্টত ফুল স্টপ হয়ে গেছে,
0: মানে পার্ট অফ আওয়ার লাইফ হয়েছে,
1: পার্ট অফ আওয়ার লাইফ হয়েছে। আর এআই তো হয়েছে কি, এআই তো আমার কোর্স নহয়, এআই তো আমার টুল হয়, আমি যোনখিনি কাম আমি করে আছো সেইখিনি কাম যাতে আরো আমি ভালকে
0: হয়
1: ফাইনেস্ট ভাবে আর যাতে সূক্ষ্মভাবে আমি করব পারো তার কারণে আমি এআই আমাক লাগিবই। সেই কারণে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সৰ ক্ষেত্ৰত এইখিনি টাইমত ষ্টুডেণ্টছে যতে যেনেকে যিয়ে কোর্স পায় তার কারণে আপোনাৰ বেলেগ বেলেগ আপোনাৰ প্ৰফেচনেল কোর্স দিয়া আপোনাৰ ৱেবছাইটটো আছে, ধৰক আপোনাৰ কোর্সেরা আছে, কোর্সেরা বলে একটা ওয়েবসাইট আছে, তাতে আপনি এআই রিলেটেড আপনার যেনেকুয়া ধরনের এআই কোর্স লাগে হেনেকুয়া ধরনের এআই কোর্স তাতে আপনি করব পড়ার সুযোগ পাব, সেইখিনি আপনি তাতে চাব পারে। বা আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নিজা ওয়েবসাইটও আছে NPTEL বলে, NPTEL বা স্বয়ং পোর্টেল বলে কয়, তাতেও তেওঁলোকে বিভিন্ন ধরনের কোর্স পাব, ছমহিয়া কোর্স, এক বছরিয়া কোর্স, বিভিন্ন ধরনের কোর্স আছে, তেওঁলোকে সেই কোর্সখিনিও করব পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর উপর মানে গোটেখিনি কোর্স। আর রোবোটিক্সর ক্ষেত্রে কথা হয় কি, রোবোটিক্সর কথা অলপমান কমপ্লেক্স হয়ে যায়, অল্প জটিল হয় রোবোটিক্সর কথা হয় কি, রোবোটিক্স এটাত আপনার রোবোটিক্স করব লাগিলে আপনার ইসি ডিগ্রি থাকা অলপমান দরকার, ইসি ডিগ্রিও লাগবে, আপনার মেকানিক্যাল ডিগ্রিও লাগবে, আপনার কম্পিউটার সায়েন্সর ডিগ্রিও লাগবে, মানে জ্ঞান লাগবে, ডিগ্রি ঠিক নয় আপনার জ্ঞান লাগবে। গতিকে সেই গোটেখিনি যদি এটা স্টুডেন্টসর থাকে, এটা আপনার বিটেক ইন রোবোটিক্স বলে ইয়াতে আপনার ডিগ্রি নাই, আপনার ইয়াতে বিটেক ইন ইসি আছে বা বিটেক ইন আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স আছে, সেইখিনি করে কিনে ইন ফিউচার স্টুডেন্টস এটা আপনার রোবোটিক্সত স্পেশালাইজ কে আপনার যদি এমটেকত স্পেশিয়ালি প্রজেক্ট লয় বা পিছত আপনার রিসার্চত স্পেশিয়ালি প্রজেক্ট লয় তেতিয়া রোবোটিক্সত করিব পারে। আর আজিকালি বহুতে রোবোটিক্সর কাম করে থাকে কিন্তু তেওঁলোকে সেইটো একাডেমিক্যালি নকরে, কামটো নিজা ইচ্ছাটো ইমান প্রবল, তেওঁলোকে নিজা যিটো সাবজেক্ট পড়ি আছে, কোনোবা স্টুডেন্টসে যদি বিটেক ইন মেকানিক করে আছে, লগতে তেওঁলোকে আরো দুজন তিনজন স্টুডেন্ট লগ হৈ লয় বেলেগ বেলেগ ক্ষেত্র, কোনোবা এজন কম্পিউটার সায়েন্সর হব, কোনোবা এজন ইসির হব, দেন তেওঁলোকে একলগ হয়ে এটা রোবট ডেভেলপ করে, সেইটো হয়। গতিকে রোবটিক্স করার কারণে মানে আসলে আপনি এটা ক্ষেত্র জ্ঞান হলে নহব, আপনার তিনটা বেলেগ বেলেগ ক্ষেত্র জ্ঞান হয়, যেটো বর্তমান ক্ষেত্র অলপমান জটিল হয়ে যায়।
0: মানে এআইটো বেশি,
1: এআইটো আপনি আপনার বর্তমান সহজলভ্য আর এআই করাটো বর্তমান নেসেসিটি হয়, বিরাট দরকার হয়। আর এই সুযোগতে কই দিব খুঁজো, এটা আপনার বর্তমান আর আপকামিং ট্রেন্ডত আহি আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনার যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে